এনভায়রনমেন্টে বেটার উপায় যে প্রামাণিক দোকানে হ্যাঁ যে লাইসেন্স শুদা দোকানে যে হ্যাঁ এ থেকে আপনার খরিদুজ হুয়ে আর দবাই নে লেভেল উপর বহু সারি জানকারি মিলে এনে ভি আপনার অবশ্য ভণব জুয়ে আর আ সব জানকারি রাখি নে আ সব বাত নো ধ্যান রাখি নে আগর আপনার ক্ষেত্র মে যা খাস করে না যে সয়াবিন ফসল হে এনে মে খরপতওয়ার আবি যা আর এনু নিয়ন্ত্রণ আপনার করবো হে তো আনে রীতে আগর আপনার খরপতওয়ার নিয়ন্ত্রণ করেগা তো আপনি ফসল হে এনে বড়বার ঠিক রেগা খরপতওয়ার আপনি ফসল নে যে হে রোকেগা নে মোটি থা থেকে রোকেগা নে আপনার উৎপাদন প্রভাবিত নে থাকা হর তর থেকে আপনার লাভ থাকা এনে বললে আ খরপতওয়ার নিয়ন্ত্রণ নিয়ে আপনি কাফি জানকারি গেলি এন বললে ত্রিলোকচন্দ্রজি নু বহুত ধন্যবাদ হে কিষাণ ভাইও দেখো হাজ নো সময় হে তো পেলে এক ভজন আমার ফির আগে বাত করো।